শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব পয়লা জুলাই বুধবার জাপান সময় রাত ১২টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টা আর ভারতের সময় রাত ৮:৩০। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। মঙ্গলবার টোকিওতে ডলারের বিপরীতে জাপানি ইয়েনের দর ছিল ১৬২ এর স্তরে। এই দর প্রায় ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন। এই দুটি মুদ্রা সর্বশেষ ১৯৮৬ সালের ডিসেম্বর মাসে এই স্তরে লেনদেন করেছিল। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ফেডারেল রিজার্ভ এবছর সুদের হার বৃদ্ধি করতে পারে এমন জল্পনা ডলারের শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে। উল্লেখ্য, ইরান সংঘাতের কারণে জ্বালানির দাম বেড়েছে এবং যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান পুনরুদ্ধার হচ্ছে। এই অবস্থার বিপরীতে জাপানের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বৃদ্ধির গতি অস্পষ্ট, যা এই ধারণাকে সমর্থন করে যে যুক্তরাষ্ট্রের সাথে জাপানের সুদের হারের ব্যবধান শিগগিরই কমে আসার সম্ভাবনা নেই। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার ৫ দিন পর মৃতের সংখ্যা ১৭০০ ছাড়িয়ে গেছে এবং তা আরও বাড়তে পারে। জাতিসংঘ জানিয়েছে, বেঁচে থাকা বিপুল সংখ্যক মানুষের মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে। বুধবার দেশটিতে ৭ এর চেয়ে বেশি মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানার পর থেকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। জাতীয় সংসদের প্রেসিডেন্ট হোরহে রদ্রিগেজ সোমবার জানিয়েছেন, মৃতের সংখ্যা বেড়ে ১৭১৯ পৌঁছেছে। জাতিসংঘ জানিয়েছে, ২৭টি দেশ থেকে ২২০০ জনের বেশি উদ্ধারকর্মীকে ভেনেজুয়েলায় পাঠানো হয়েছে। ভূমিকম্প পরবর্তী কম্পনের মাঝেও উদ্ধারকর্মীরা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের সন্ধানে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করছেন। ভেনেজুয়েলায় সোমবার জাতিসংঘের একজন প্রতিনিধি বলেছেন, অন্তত ২৫০০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই সম্পূর্ণরূপে ধসে পড়েছে। এই প্রতিনিধি আরও বলেন, আমরা ১০,০০০ মৃতদেহ রাখার ব্যাগ সংগ্রহ করছি এবং এ বিষয়ে এখানকার কর্তৃপক্ষের সাথে একটি সমঝোতা হয়েছে। ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে পুরুষদের বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিয়েছে জাপান। সোমবার হিউস্টন স্টেডিয়ামে বিশ্বের ১৮তম র্যাঙ্কধারী জাপান ষষ্ঠ র্যাঙ্কধারী ব্রাজিলের মুখোমুখি হয়। খেলায় ব্রাজিল বলের নিয়ন্ত্রণ বজায় রেখে ক্রমাগত চাপ সৃষ্টি করে, তবে জাপানের গোলরক্ষক সুজুকি জায়ন দৃঢ়ভাবে এই আক্রমণ রুখে দেন। ২৯তম মিনিটে সানো কাইশো একটি পাস প্রতিহত করে দ্রুতগতিতে এগিয়ে যান এবং বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে জাপানের হয়ে প্রথম গোলটি করেন। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে ব্রাজিল পরবর্তীতে গোলের জন্য বারবার আক্রমণ করে চাপ বাড়ায়। খেলার ৫৬ মিনিটে বাম দিক থেকে আসা ক্রসে কাসেমিরোর হেড করা গোলে খেলায় সমতা ফেরায় ব্রাজিল। তানাকা আও বলের নিয়ন্ত্রণ হারানোর ফলে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন। উল্লেখ্য, নকআউট পর্বে প্রথমবারের মতো জয়ের জন্য জাপানের পঞ্চম প্রচেষ্টা আবারও ব্যর্থ হলো।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায় বলেছেন, তার সরকার বিদেশ থেকে আসা বিনিয়োগ আরও নিবিড়ভাবে পর্যালোচনা করার পরিকল্পনা করেছে। তিনি যাচাই বাছাইয়ের সক্ষমতা বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানিয়েছেন। সোমবার নবগঠিত বৈদেশিক বিনিয়োগ কমিটির প্রথম বৈঠকে তাকায়ুচি বক্তব্য রাখেন। মে মাসে বৈদেশিক মুদ্রা ও বৈদেশিক বাণিজ্য আইনের একটি সংশোধনী কার্যকর হওয়ার পর এই সংস্থাটি গঠন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর যাচাই বাছাইয়ের সক্ষমতা বাড়াতে চাই এবং এই দৃঢ় উপলব্ধি প্রতিষ্ঠা করতে চাই যে কোনো ধরনের গোষ্ঠী দ্বন্দ্ব এখানে থাকা উচিত নয়। তিনি আরও বলেন, সামগ্রিকভাবে সরকার তার সক্ষমতা বাড়াতে যোগাযোগ ব্যবস্থা জোরদার করবে। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা সচিবালয় যৌথভাবে কমিটির সভাপতিত্ব করবে এবং নিয়মিত বৈঠকের আয়োজন করবে। কমিটির প্রধান কাজ হল সরকার এবং বিনিয়োগকারীদের এমন প্রস্তাবগুলো পর্যালোচনা করা যার মাধ্যমে বিনিয়োগকারীগণ নির্দিষ্ট শিল্প খাতে জাপানি সংস্থাগুলোর শেয়ার অধিগ্রহণ করতে পারবে। জাপানের প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায়ে তার ভারতীয় প্রতিপক্ষ নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার জন্য বুধবার থেকে ভারত সফর শুরু করবেন। তাকায়ুচির নয়াদিল্লিতে তিন দিনের অবস্থানের অংশ হিসেবে বৃহস্পতিবার তাদের বৈঠকটি নির্ধারিত হয়েছে। শীর্ষ বৈঠকের সাথে সঙ্গতি রেখে জাপান ও ভারত অর্থনৈতিক নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক ফলাফল সম্পর্কিত নথি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। অর্থনৈতিক নিরাপত্তা সম্পর্কিত নথিতে সম্ভবত চীনকে বিবেচনায় রেখে অর্থনৈতিক জবরদস্তির বিরোধিতা করার বিষয়ে উভয় দেশের অঙ্গীকারের উপর আলোকপাত করা হবে। এছাড়াও এতে পাঁচটি মূল ক্ষেত্রে যেমন সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ বান্ধব জ্বালানি এবং ঔষধ পণ্য ক্ষেত্রে সরকারি বেসরকারি সমন্বয়কে অগ্রাধিকার দেওয়া ও উৎসাহিত করার আহ্বান জানানো হবে বলে ধারণা করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক নথির ফলাফলে সাইবার নিরাপত্তা বৃদ্ধিতে এআই এর ব্যবহারের উপর আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে। এতে ডেটা সেন্টার ও সেমিকন্ডাক্টরের সুবিধাকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় মৌলিক অবকাঠামো উন্নয়নে জাপান ভারত সহযোগিতার রূপরেখাও তুলে ধরা হবে বলে মনে করা হচ্ছে। দৃশ্যত মনে হচ্ছে জাপানের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য তাকায়ুচি উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা দেশ ভারতের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব স্থাপন করতে আগ্রহী। জাপানের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতারা মে মাসে চীনে তাদের নতুন গাড়ির বিক্রিতে ব্যাপক হ্রাস লক্ষ্য করেছে। তারা জানাচ্ছে, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে পেট্রোলের উচ্চমূল্য এই বিক্রির উপর প্রভাব ফেলেছে। চীনে গাড়ি বিক্রি করে এমন জাপানের পাঁচটি প্রধান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে চারটি জানায় যে তাদের ইউনিট বিক্রি গত বছরের তুলনায় কমে গেছে। সুবারুর বিক্রি 53.3% কমেছে, অন্যদিকে হোন্ডার বিক্রি 48.6% হ্রাস পেয়েছে, নিসানের বিক্রি 34.9% এবং টয়োটার 31.7% কমেছে। একমাত্র মাজদার বিক্রি 4.6% বৃদ্ধি পেয়েছে। চীনে পেট্রোল চালিত গাড়ির বিক্রি ক্রমাগত কমছে, অন্যদিকে দেশটির বৈদ্যুতিক গাড়ির বাজার প্রসারিত হচ্ছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানে শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা। আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।

0: কন্নিচুয়া শ্রোতা বন্ধু, সবাইকে স্বাগত জানাই এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খান। আসুন মেতে উঠি জাপানি শেখার আনন্দে একসঙ্গে।
0: আজ এ আসরের ১৮তম পাঠে আমরা নিজের অভিজ্ঞতা প্রকাশ

0: くさん取りました。それからお蕎麦も食べました。とても美味しかったです。
1: そうですか、よかったですね。
0: 長野の人はとても親切でした。
2: 楽しい旅行でしたね。
3: এবার প্রতিটি লাইন ব্যাখ্যা করা যাক।
4: হারুসান মিয়াকে বললেন,
1: "ও কাইরি নাসাই।"
3: বাড়িতে ফেরায় স্বাগত জানাই।
1: নাগানো হা দৌ দেশিতা কা?
3: নাগানো কেমন লাগলো?
4: মিয়া উত্তর দিল,
0: "সুগোকু তানোশিকাত্তা দেসু।"
3: দারুণ আনন্দে ছিল।
0: শাশিন ও তাকুসান তোরিমাশিতা।
3: আমি প্রচুর ছবি তুলেছি।
0: সোরে কারা ও সোবা মো তাবেমাশিতা।
3: তারপর সোবা নুডলসও খেয়েছি।
0: তোতেমো ওয়েশিকাত্তা দেসু।
3: খুব সুস্বাদু ছিল।
4: হারুসান বললেন,
1: そうですか。
3: たいなき。
1: よかったですね。
3: えとだるんべぱる。
4: みーや、ぼれちょるろ。
0: 長野の人はとても親切でした。
3: 長野ジェラルログジョン、べーしあんとりきちれん。
4: たんぼれ。
2: 楽しい旅行でしたね。
3: べーしあのんどまいぶもんちろ、たいな。
4: もねほっち、みーや、長野ジェラぶもねるもっとでえ、だるんしょぶ、おびっごた、おじゅんこれち。
3: আমাদের আজকের মূল বাক্য হচ্ছে খুব আনন্দময় ব্যাপার ছিল।
0: すごく楽しかったです。
3: এই কথাটির শব্দবিন্যাস মুখস্থ রাখলে আপনি আপনার অভিজ্ঞতা আর অনুভূতি জাপানিতে প্রকাশ করতে পারবেন সহজেই। বাক্যটির বিভিন্ন অংশের অর্থ এবার জেনে নেওয়া যাক।
5: すごく
3: মানে হলো খুব, অত্যন্ত, আর
5: 楽しかったです
3: মানে আনন্দময় ব্যাপার ছিল। আজকের পয়েন্ট হলো অতীতের কোনো কিছু নিয়ে কথা বলার ক্ষেত্রে ব্যাকরণগত পরিবর্তন। ক্রিয়ার ক্ষেত্রে আমরা জেনেছি মাস অংশ বাদ দিয়ে মাসটা জুড়ে দিলে অতীত বা সম্পন্ন ক্রিয়া বোঝায়, তাই না? কিন্তু বিশেষণ অথবা বিশেষ্য পদের ক্ষেত্রে কি পরিবর্তন ঘটে তাই আমরা এবার জানব। প্রথমে ই বিশেষণের কথাই ধরা যাক। এ ধরনের বিশেষণের শেষে ই উচ্চারণ থাকে, যেমন আনন্দময়,
5: তানোশি।
3: এবার এরকম ই বিশেষণকে অতীত রূপে রূপান্তরিত করতে এর শেষে থাকা ই বাদ দিয়ে জুড়ে দিন
5: কাত্তা।
3: তাহলে এই নিয়মে ধরুন মজার ব্যাপার অর্থাৎ
5: তানোশিই দেসু
3: কথাটি যদি অতীত রূপে বলতে চান সেক্ষেত্রে এটা হবে
5: তানোশিকাত্তা দেসু,
3: অর্থাৎ মজার ব্যাপার ছিল।
4: বন্ধুরা শুনে শুনে বলুন,
5: তানোশিকাত্তা দেসু, すごく楽しかったです。
3: এই পাঠের সংলাপ থেকেই আরেকটি উদাহরণ হচ্ছে
5: おいしかったです。
3: এটি হলো সুস্বাদু বা
5: おいしいです。
3: কথাটির অতীত রূপ। আবার
5: よかったです。
3: কথাটি হচ্ছে ভালো বা
5: いいです。
3: কথাটির অতীত রূপ।
4: এটাকে আমরা ব্যতিক্রমী গঠন হিসেবে মুখস্থ রাখতে পারি, তাই না দিদি? কারণ এখানে ই শব্দটি রূপান্তরের সময় হয়ে যাচ্ছে ইয়োকাত্তা।
3: ঠিকই ধরেছেন হিরোকসান, এসব ক্ষেত্রে হুবহু মুখস্থ রাখাই ভালো। যা হোক, এবার না বিশেষণ এবং বিশেষ্য পদ নিয়ে কথা বলা যাক। এদের ক্ষেত্রে ব্যাপারটা খুব সহজ, কেবল দেশ পার্টিকেল বাদ দিয়ে সেখানে জুড়ে দিন দেশটা, আর তাহলেই পেয়ে যাবেন অতীত রূপ।
4: জাপানি ভাষায় না বিশেষণ কোনগুলো তা তো আমরা আগেই জেনেছি, তাই না?
3: হ্যাঁ, নিশ্চয়ই। জাপানিতে না বিশেষণ হলো সেগুলো যেগুলো কোনো বিশেষ্য পদের সঙ্গে যুক্ত হওয়ার সময় প্রথমে বিশেষণ, তারপর না অনুসর্গ এবং তারপরে বিশেষ্য পদ বসে। যেমন ধরুন, দয়ালু বা আন্তরিক শব্দটির জাপানি হলো শিনসেৎসু। যদি দয়ালু শব্দটির সঙ্গে কোনো বিশেষ্য পদ জুড়ে ব্যবহার করতে হয় তাহলে এটি হবে
5: শিনসেৎসুনা।
3: কিন্তু বিশেষ্য পদ ছাড়া শুধু একাকী বিশেষণ পদ ব্যবহৃত হলে বলতে হবে
5: শিনসেৎসু দেসু।
3: এবার
5: শিনসেৎসু দেসু
3: কথাটিকে অতীতে রূপান্তর করতে হলে পার্টিকেল দেসু বাদ দিয়ে সেখানে দেশটা জুড়ে দিয়ে বলুন
5: শিনসেৎসু দেসুটা।
3: বিশেষ্য পদের পরে দেশ থাকলেও একই নিয়মে অতীত রূপ বানাতে পারেন, যেমন আনন্দদায়ক ভ্রমণ বা
5: তানোশিই রোকো দেসু
3: কথাটির অতীত রূপ হবে
5: তানোশিই রোকো দেশিতা।
3: এবারে ভ্রমণ সম্পর্কিত অনুভূতি প্রকাশ করা একটি সংলাপ শুনি।
2: ওসাকা ওয়া দৌ দেশিতা কা?

0: 良かったです。とても賑やかでした。
1: কথাগুলোর অর্থ এবার জেনে নেওয়া যাক।
2: ওসাকা দো দেশটাকা?
3: ওসাকা কেমন লাগলো?
4: ওসাকা
1: এটি পশ্চিম জাপানে অবস্থিত বড় এক নগরী।
4: দো দেশটাকা
1: মানে কেমন ছিল বা কেমন লাগলো।
4: দো
1: কথাটির অর্থ কেমন, এর পরে দেশটা পার্টিকেল রয়েছে, তাই এটি অতীত রূপের একটি প্রশ্নবোধক বাক্য।
0: ইয়োকাত্তো দেশ
3: ভালো লেগেছে, দারুণ ছিল ইত্যাদি।
0: ততেমো নিগিয়াকা দেশটা
3: খুবই প্রাণবন্ত ছিল।
4: ততেমো
1: মানে হল খুব, অত্যন্ত।
4: নিগিয়াকা দেশটা
1: কথাটি না বিশেষণ,
4: নিগিয়াকা না
1: অর্থাৎ প্রাণবন্ত শব্দের অতীত রূপ।
3: প্রশ্নের পর উত্তরগুলো শুনে শুনে বলুন।
4: ওসাকা ওয়া দো দেশটাকা? ইয়োকাত্তা দেশ। とてもにぎやかでした。
1: এবারে আজকের বোনাস বাক্য। হারুসান তার সংলাপে এই বাক্যটি বলেছে।
2: おかえりなさい。
4: おかえりなさい。
1: মানে হতে পারে নিজের গৃহে বা কর্মস্থলে ফিরে আসায় স্বাগত জানাই। নির্ধারিত কাজ সেরে কেউ নিজের আবাসস্থলে ফিরে এলে সঙ্গে সঙ্গে তাকে এভাবে স্বাগত জানানো হয়। যেমন স্কুল বা কর্মস্থল থেকে ঘরে ফেরা অথবা দূরে কোথাও ভ্রমণের পর কর্মস্থলে ফেরা ইত্যাদি।
3: এবার বিভিন্ন লোকের মুখ থেকে শোনা যাক।
1: শ্রোতা বন্ধু, এ পর্যায়ে চলুন আরো একবার শুনে নেই আজকের কথোপকথন।
2: ও কায়েরি নাসাই, নাগানো ওয়া দো দেশটাকা?
5: সুগোকু তানোশিকাত্তা দেসু। শাশিন ও তাকুসান তোরিমাশিতা। সোরে কারা ও সোবা মো তাবেমাশিতা। তোতেমো ওইশিকাত্তা দেসু।
2: সো দেসু কা, ইয়োকাত্তা দেসু নে।
5: নাগানো নো হিতো ওয়া তোতেমো শিনসেটসু দেশিতা।
6: তানোশিই রিকো দেশিতা নে।
3: এবারে মিয়া ট্রাভেল গাইড। আমরা জেনেছি মিয়া নাগানো জেলা ভ্রমণ করেছে। জাপানের সবচেয়ে দ্রুতগামী ট্রেন শিনকানসেন বুলেট ট্রেনে চেপে টোকিও থেকে নাগানো যেতে সময় লাগে 90 মিনিটের মতো। আমাদের আজকের আলোচ্য বিষয় শিনকানসেন বুলেট ট্রেন।
1: শিনকানসেন বুলেট ট্রেন সমগ্র জাপানের দূর দূরান্তের যাত্রাপথকে করেছে সহজ। এর সাহায্যে টোকিও থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বড় বড় শহরগুলোতে যাওয়া যায়। যেমন টোকিও আর কিয়োতো নগরীর মধ্যকার 500 কিলোমিটার দূরত্ব যেতে মাত্র 2 ঘন্টার কিছু বেশি সময় লাগে।
3: আর এই সময়টুকু যাত্রীরা কিভাবে কাটান সেটা বলবেন না দিদি?
1: যাত্রীরা জানালা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করেন, বেন্তো নামের রেডিমেড লাঞ্চ বক্সের স্বাদ আস্বাদন করেন, বই পড়েন এবং কেউ কেউ একটু ঘুমিয়েও নেন।
3: আমারও ইচ্ছে হচ্ছে বুলেট ট্রেনে করে দূরে কোথাও ঘুরে আসি।
1: শ্রোতা বন্ধু, আশা করি আজকে সহজে জাপানি ভাষা আপনাদের ভালো লেগেছে।
3: আগামী আসর শোনার আমন্ত্রণ রইল।
7: World Radio Japan, Tokyo.